0: Hey, what's up, man? It's your man Lo.
1: It's your boy Freaky Cop.
0: Right now, we're rocking with YCRadio.org,
1: the voice of today's generation.
2: 哎，诈骗警报！切勿分享您的 QNY 登录密码或 MFA 信息，请牢记以下几点：切勿与任何人分享您的密码或 MFA 验证信息。校区和 QNY 信息技术部门 IT 绝不会向您索要这些信息。如果不是您本人发起的登录请求，请不要响应任何 MFA 验证提示。请勿点击可疑或意外收到的短信和电子邮件中的链接，也不要打开其中的附件。如果您认为自己可能已经泄露了密码或 MFA 验证信息，点击了可疑链接或误打开了可疑附件，请立即联系您所在校区的技术支持服务台寻求帮助。这是一则 QNY 诈骗警报公告。S-A-A-S-E on the non-sale account for CUNY.
3: Hello, my name is Kamel Ellis, and I host a show with my co-host Ms. Lisa Ray, Radio 1 World Best Global at YC Radio Studios, located at York College, the City University of New York in Jamaica, Queens. Radio 1 World Best Global airs every second and fourth Thursday at 6 p.m. Eastern Standard Time. You can listen to us on the TuneIn app or TuneIn.com and search YC Radio.You can call us even on our hotline at 718-262-5294 as we discuss topics that affect us locally and globally. Don't forget, Radio 1 World Fest Global airs every second and fourth Thursday at 6 p.m. Eastern Standard Time. Check us out on the TuneIn app or TuneIn.com where you search YC Radio. Call us on our hotline, 718-262-5294 as we discuss issues that affect us globally.And locally. Have a good day. See you soon.
4: York College আপনার জন্য একটি বার্তা আছে. York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী. এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান, তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন. ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা.হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
5: What up, what up? It's the kid out of war. Shout out to YCRadio.org, voice of today's generation.

0: get the word out with YC Radio. Give your department, program, event, or student activity an additional voice with a YC Radio Public Service Announcement, PSA. Airing a PSA on YC Radio is a simple and effective way to complement your existing outreach efforts while expanding your message to students, faculty, staff, and listeners both on and off campus. Whether you're promoting an upcoming event, recruiting volunteers, highlighting a campus service, or sharing important information, we'll help you create a clear, professional PSA that gets your message heard. Creating a PSA is quick, easy, and free for York College departments, student organizations, faculty, and staff. For more information or to get started, contact Brian Graves, 718-262-5293, or email bgraves@york.cuny.edu. Promote your event, share your message, reach the York College community with YC Radio. Visit YCRadio.org, the voice of today's generation.
1: This is YCRadio.org, the voice of today's generation.
2: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
3: It's time to join your college newspaper, Pandora's Box. Are you a good storyteller? Do you like writing? Are you a curious person? Then come write with us at Pandora's Box. It's your college paper. We encourage all majors to join. There are positions for graphic editors and business managers. Our work at PB tells the stories of York and the surrounding Jamaica community. The newspaper is a platform for all students, faculty, and local voices to learn and practice the art of news gathering. PB staff are the watchdogs for the Jamaica community and give a voice to the college's student body. Get experience for life in the real world. Report and write with us.
4: Abby, don't be like that. We can all have fun for real.
5: What? I ain't never done anything like this before. You have? Why you ain't tell me?
4: Cause I didn't want you to flip out and think I was a thought or something.
6: I'm telling y'all, my parents are out of town for the weekend for a wedding. So you guys could come to my house. We could watch a movie at first. You know, ease right into it.
5: Maybe. What about, you know, protection?
6: Come on, girl. I ain't got nothing. You got something?
5: No. I'm just saying.
4: And I know I ain't got nothing.
6: So what's good? If y'all down, I'm down.
4: Abby, come on, don't be scared. I got you.
6: Yeah, we got you, girl.
7: They may be down. Will you be down? If you are, remember to be safe. Safe is